ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে বৈঠক করবেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ও স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে, ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 3 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাকাইচির ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায়ে তাকাইচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত রাখবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিবাদ জানাতেই পদত্যাগ করে জেনারেল ধীরজ শেঠকে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ওই ভিডিও পাকিস্তানের প্রোপাগান্ডার ফল এবং ডিজিটালভাবে তা বিকৃত করা হয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত এই ভিডিও জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিয়ম মেনেই জেনারেল দ্বিবেদী অবসর গ্রহণ করেছেন বলে জানিয়েছে পিআইবি। অপারেশন সিন্দুর চলাকালীন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকেরও দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6ই ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় নিযুক্ত হন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে রাজ্যে বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সমগ্র শিক্ষা মিশন কর্মসূচি, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান এবং প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, পিএম শ্রী স্কুল কর্মসূচির বিস্তার নিয়েও মত বিনিময় করেছেন তারা। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে শ্রী প্রধান

সরকারের পাশে থাকার জন্য আধিকারিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আধিকারিকদের স্বমূল্যায়ন পদ্ধতির সরলীকরণ সহ একাধিক সুবিধে সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকারের হেলথ স্কিমকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের সমপর্যায়ে উন্নীত করার আশ্বাস দিয়েছেন তিনি। WBCS আধিকারিকরা গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা প্রদান করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এস হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে একটি পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, 1 জন এখনও নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে, একই পরিবারের 8 জন সদস্য সোয়াট জেলায় ভ্রমণের সময় নৌকা বিহার করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্য আরেকটি ঘটনায় লাহোরের কাহানা এলাকায় গতকাল একটি প্রাইভেট টিউশন একাডেমির ছাদ ধসে 14 জন শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় 20 জন আটকা পড়েছিল এবং আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলি। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা অভিযোগ করেছে, গতকাল পাঞ্চগুর এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে 1 বছর কুড়ি যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুরের চিৎকান বাজার এলাকা থেকে উমরজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককে জোর করে অপহরণ করা হয়। ইউক্রেনের রাজধানী কিভে গতকাল রাতে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের দাবি, রাজধানীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় আগুন ধরে গিয়েছে, অনেকেই আতঙ্কে কাছের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগেই এই হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পূর্ণার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পূর্ণার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় কর্ণাটক, গুজরাট, কোঙ্কন, গোয়া ও মধ্যপ্রদেশে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার জন্য ম্যাচগুলি খেলা হবে। এখন ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গত রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে পরাজিত করে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপের আজকের ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে অস্ট্রিয়া, অপর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। राज्यमा हिजो अन्नपूर्ण योजनाको दोस्रो किस्ती वितरित गरियो। कोलकातामा आयोजित कार्यक्रमलाई सम्बोधित गर्दै मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले भन्नुभयो, योजना अन्तर्गत परिवारका पात्र महिला सदस्यहरूको खातामा धनराशि जमा गरिनेछ। अन्नपूर्ण योजना पश्चिम बंगाल सरकारको महिला बाल विकास अनि समाज कल्याण विभागद्वारा कार्यान्वित गरिएको हो। आज अन्नपूर्ण योजना अन्तर्गत 1 करोड़ भन्दा अधिक लाभार्थीहरूको खातामा धनराशि जमा गरिएको छ। योजना अन्तर्गत 25-60 वर्ष आयु वर्गका पात्र महिला लाभार्थीहरूलाई प्रत्यक्ष लाभ हस्तान्तरणको माध्यमले प्रति महिना 3,000 रुपियाँ प्राप्त

0: वार्षिक 30 करोड़ मेट्रिक टन पुर्याइने जानकारी दिनुभयो। उहाँले 10 वर्षको अन्तरालपछि पहिलो पटक नयाँ ग्रीनफिल्ड रिफाइनरी स्थापना गर्न लागि समेत बताउनुभयो। पश्चिम एसिया संकटको समयमा सरकारले गरेको व्यवस्थापन बारे बोल्दै मन्त्री पुरीले सरकारले सधैँ नागरिकको हितलाई प्राथमिकतामा राखेको उल्लेख गर्नुभयो। कोइला मन्त्रालयले कोइला खानी व्यवसायीहरूलाई ठूलो आर्थिक सहजता प्रदान गर्दै कोइला क्षेत्र सहज व्यवसायलाई थप सुदृढ बनाउन एउटा महत्वपूर्ण सुधार लागू गरेको छ। कोइला ब्लक बाँडफाँड संशोधन नियम 2026 मार्फत मन्त्रालयले अब पर्फर्मेन्स ब्याङ्क ग्यारेन्टीको सट्टा इन्सुरेन्स स्युरिटी बन्ड प्रयोग गर्न पाउने व्यवस्था गरेको हो। फिफा विश्वकप अन्तर्गत नकआउट चरणको राउन्ड अफ 32 आज राति स्पेनले अस्ट्रियाको सामना गर्दैछ। यो खेल इङ्ग्लाउड स्थित लस एन्जलस स्टेडियममा हुनेछ। यस्तै राउन्ड अफ 32 अन्य खेलहरूमा भोलि बिहान पोर्चुगलले टोरन्टोमा क्रोएसियाको सामना गर्नेछ भने भ्यानकुभरमा स्विजरल्यान्ड र अल्जेरिया बीच प्रतिस्पर्धा हुनेछ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। नयाँ दिल्लीमा भारत र जापान बीच द्विपक्षीय शिखर वार्ता सम्पन्न। रक्षा, आर्टिफिसियल इन्टेलिजेन्स र ऊर्जा सुरक्षा सहित विभिन्न क्षेत्रमा ऐतिहासिक सम्झौता। ग्रामीण विकास र रोजगारका लागि विकसित भारत ग्रामीण रोजगार जीविकोपार्जन ग्यारेन्टी मिसन ऐन 2025 सार्वजनिक। प्रधानमन्त्री राष्ट्रिय बाल पुरस्कार 2026 लागि आवेदन खुला। आगामी जुलाई 31 नामाङ्कन गर्न सकिने। भारतमा पहिलो पटक हेलिकप्टरका लागि भू उपग्रहमा आधारित अवतरण प्रणाली स्वीकृत। खराब मौसममा पनि उडान सुरक्षित हुने। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক জ্বালানি নিরাপত্তা ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস অ্যাঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি জ্বালানি নিরাপত্তা ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
2: আজ ভারত ও জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়। এক ফ্রি প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
1: এদিকে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রী বলেন, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপিত হতে চলেছে।
3: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন।

0: নিশ্চিত করার উপর সরকার লাগাতার জোর দিচ্ছে।
1: It's a partnership that has many dimensions. Trade also is an important element of this partnership, particularly given our complementary strength. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We are selling high-quality, precision-engineered material, auto component, electronic component. So, in effect, this particular relationship has both the trade and investment dimension.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মতো অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি, প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধে মানুষ নির্বাচনে জনমত দিয়ে সরকার বদল করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির আওতায় প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এলাকায় প্রবেশ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের

0: রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 90 জনের বেশি। কিয়েভের প্রায় 30টি স্থানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো।
1: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौँ श्रोताहरूलाई। एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम। आजको भुटानी कार्यक्रममा श्रोताहरूलाई सुनाउनेछौँ भुटानी गीत।